0: তেবে শ্রোতা বন্ধু আজির অধ্যায়ে আমি জনক সাক্ষাৎ করি শুনে নেবা তাঙ্কর শুভ সকাল কিভাবে আরম্ভ হুয়ে।
1: শ্রোতা বন্ধু, আমার সহ আজ জন বিশেষ অতিথি অনেক তাঁর সহ কথা হওয়া এবং জাঁয়া তাঁর সকালের মহত্ব কিভাবে। ম্যাডাম, আপনার নমস্কার, আমার কার্যক্রম পরিসরক অনেক অনেক স্বাগত।
2: আপন মানুষ অশেষ অশেষ ধন্যবাদ, আর দর্শক মানুষ যে শুণুচার তাকে মোর প্রণাম আর বহু সারা ভাল পাইবা। হলি সুশ্রী ভানুপ্রিয়া, মু জন নৃত্যশিল্পী, জগতনাথ জগন্নাথক সমর্পিত। মু
1: বহুত সুন্দর কথা কহিলে, মহাপ্রভুঙ্কু সমর্পিত। তেবে ম্যাডাম, আপন বৃত্তিগত জীবনরে কোন করন্তি?
2: মু জনে নৃত্যশিল্পী, মু নৃত্য শিক্ষা দিয়ে আমার কেন্দ্রাপড়ারে, আমার ঘর হেলা কেন্দ্রাপড়া জেলারে,
1: আজ্ঞা,
2: সেটি সেটি অছন্তি বড় ঠাকুর শ্রী সিদ্ধ বলদেবজিউ, সেটি মন্দির পাখরে আমার ঘর। মু গোকুলচন্দ্র সঙ্গীত সদনরে নৃত্য শিক্ষা দিয়ে কেন্দ্রাপড়ারে টাউন উপরে, আউ ইচ্ছাপুরে গোটে কোচিং সেন্টার অছি মোর নৃত্যানুরাগী।
1: কেবল ওড়িশি শিখান্তি না আর কোন শিখান্তি?
2: মু ওড়িশি শিখায়ে ও সম্বলপুরি, এমতি কিছু সেমি ক্লাসিক্যাল শিখায়ে। আউ
1: তাহলে আপনার ছোট ছোট পিলাঙ্কর গোটে সুন্দর ভবিষ্যত কু গড়ুচন্তি। তবে ম্যাডাম, আপনার চাহিবু জানিবা পাই, আপনার জীবনরে সকালর মহত্ব কিভাবে, মানে আমার সকাল কিভাবে আরম্ভ হওয়া দরকার, যেটা কি আমার গোটে দিনকু অতি সুন্দর ভাবে পরিচালনা করে পারিব।
2: সকাল আগে উঠে রাধা কৃষ্ণক নাম জপে, তারপরে টিকে এক্সারসাইজ করে, আউ আপনার যে আকাশবাণীর যে সকাল যে আকাশবাণীর যে গীত বাজে আনন্দ মিলে শুনলে, তারপরে খাইবা পিবা করে ঘরে টিকে, যাপরে ফ্যামিলি ডে রহুচি না মু আম ঘরে, তাঙ্ক সহিত টিকে কামরে হাত বটায়, তো 4টা বেলকু নৃত্য শিখিবা শিখাইবা পাই যায়।
1: বহুত সুন্দর কথা কহিলে, আর জাঁকি খুশি লাগিলে আপনার আমার আকাশবাণীর জন নিয়মিত শ্রোতা। তবে ম্যাডাম, মোর কহিবা কথা হচ্ছে, কেমিতি আচরণ কলে আমার স্বাস্থ্য বি ভালো রহিব এবং শরীর মন প্রাণ সবু কিছু গোটে নিয়ন্ত্রিত হিসাবরে রহিব।
2: আমি প্রথমে আগে উঠিবা, ঠাকুরঙ্কু স্মরণ করিবা,
1: নিহাতি
2: নিহাতি ঠাকুরঙ্কু স্মরণ করিবা, তারপরে আমি কিছি যোগ করিবা, যাহাফলে কি মন খুশি রহিব, শরীর ভালো রহিব, আউ কিছি ঠাকুরঙ্ক ভক্তি ভরা গীত শুনিবা আমি, তারপরে দিন মান দেখিব আপনার ভালরে ভালরে সব কটিযিব, টাইম করদবা, সবু টাইম করদেলে সব ঠিক হয়ে যাব, টাইমরে উঠিবা, টাইমরে কাম করিবা, গীত তো কানরে বজি দিয়ে কাম বি হয়ে পারিব, কিন্তু সকাল উঠিকি আমি নিহতি তা ভিতরে সময় মিলিব না, আমি সব কাম পাই সময়টা হি বাহার করিবা, ভালো কাম করিবা, ভালো কথা চিন্তা করিবা, কাহার খারাপ চিন্তা করিবানি, সবুবেলে সমস্ত সহিত ভালো ব্যবহার করিবা, নিজ কর্ম উপরে তুমি বিশ্বাস রাখিকি কাম করি চালিব, ঠাকুর নিশ্চয় ফল দেবে তোমাকে।
1: ম্যাডাম, আপনার জানন্তি আমার কার্যক্রম হচ্ছে পুরী পরিক্রমা, যেহেতু আপনার তুলসী ক্ষেত্রর ঝিও, কেন্দ্রাপড়ার ঝিও, তবে শঙ্খ ক্ষেত্র পুরীকু আপনার কেতে ভাল পাঁতি, মহাপ্রভুঙ্কু কেতে ভাল পাঁতি, আর মহাপ্রভুঙ্ক আশীর্বাদে জীবনরে কোন কোন সম্মান সব আপনার পাইছন্তি, টিকি আমার শ্রোতা বন্ধুঙ্ক সহিত বাঁটিবে।
2: নিশ্চয়, মু ছোট বেলু বহুত দুর্গা মা কু মানে, সিয়ে মতে সব বাট দেখান্তি, আমার এটি বড় ঠাকুর মু তাঙ্কু বহুত মানে, মোর বহুত ইচ্ছা পুরী যিবা পাই, সবলে অপেক্ষা করতে কোনতি, সবলে ডোরি লাগিলে পুরী যাই পারিব, কিন্তু যাফলে কি মু অন্নপূর্ণা থিয়েটরে সেটি নাচিবাকু যাইথিলি, সেটি জনে অছন্তি যশবন্ত বলি, সিয়ে মতে আসিকি সেটি দেখা করতিলে, কইতিলে অপা প্রণাম, মু কইলি তোমাকু মু জানি পারলিনি, সিয়ে কইলে যে অপা মু তোমার ফেসবুকে ফ্রেন্ড অছি, তো মু কইলি ও হো হো তুমি কোন করো, সে কইলি ড্রেস তৈরি করে, তারপরে আউ জনে

0: শ্রোতা বন্ধু, সকালের আরম্ভ যদি দিব্য ভাবনার হুয়ে তবে নিহাতি সেদিনটি ভালরে কটে এবং সমস্ত কার্য শুভময় হুয়ে।
1: শ্রোতা বন্ধু, আজ কার্যক্রমে আউ জন ব্যক্তি সামিল হয়েছেন, যে জন যুব সাহিত্যিক। আপনার পরিচয়টি প্রথমে দিয়ন্তু এবং তারপরে কুহন্তু আপনার কোন করন্তি।
2: মো নাম আলোক কুমার বারিক, মু পুরী লোকনাথ রোড র অধিবাসী অটে। বর্তমান ওড়িয়া ভাষা ও সাহিত্য জাতীয় স্তরীয় যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান অধ্যয়নরত আছি।
1: বহুত বহুত অভিনন্দন আপনার সফলতা পাই।
2: আজ্ঞা,
1: তবে ভাই, আপনার কোন করিবাকু ভাল পাঁতি, মানে কেউথিরে আপনার রুচি আছে?
2: নিশ্চিত ভাবে রুচি তো সাহিত্য প্রতি হিঁ আছে। এপরি এক ধারা যেটি প্রত্যেকটি মানুষ হজি যাতে নিজকে পুণে খোঁজিকি পাঁতি, কে কে হজাতে কে কে হজি যাতে, সেইপরি সাহিত্যকে মু টিকে অধিক প্রাধান্য দিয়েছি ও আর মো লক্ষ্য স্থল ভাবে বাছি দিয়েছি।
1: বড়িয়া কথা কহিলে। তাহলে আমি আপনার যুব সাহিত্য প্রেমী সম্বোধন করিপারিবু তো?
2: নিশ্চিত ভাবে সময় টিকে পাইলে লেখালেখি করে, এবে তো পড়ারু টিকে সময় মিলে নাই, তথাপি সময় কাড়ে সাহিত্য পে সময় কাড়ি লেখালেখি বি করে।
1: আপনার লেখারু আমি কিছু শুনিবা, তাহলে আমার শ্রোতা বন্ধুকে নিহাতি খুশি লাগিব।
2: নিশ্চিত ভাবে কবিতার শীর্ষকটি হচ্ছে আমার বিমর্ষ ভাগ্য, তাদের দ্বিপদ কহুছি, মর বলি মতে দেল অভিশাপ তেণু মরিবা আরম্ভ কলি, মর বলি মতে অভিশাপ দেল তেণু মরিবা আরম্ভ কলি, পড়িগলা পরি কলা দিশিলা দেহ চমড়া ঢিলা হেলা, তোমা হাতর গোটিয়ে ইঙ্গিতরে বাসি ফুল পরি মো দেহরু মাংস সব ঝড়িগলা, তোমা হাতর গোটিয়ে ইঙ্গিতরে বাসি ফুল পরি মো দেহরু সব মাংস ঝড়িগলা, কোঠরি গোটাক জলে মু নিজে বি তরলে মরিবা আরম্ভ হুয়ে, বর্ষ পরে বর্ষ বিতি যায়, বাহনরু ওহ্লাই মো তোমাকে দেখিবা পাইঁ কিন্তু মোর আখি বুজি দিয়ে, এই বেদের হোম নিয়া পরে তুমি যাব তোমার ঘরকু, বউল পাট পিন্ধি হাতরে মেহেন্দি নাই মা আউ জেজেমা হওয়া পাইঁ, কিন্তু মু কেবল একমাত্র স্রোত যে বহি যায় তোমার ইয়াড়কু, জন্ম জন্ম বহু জন্ম।
1: বহুত সুন্দর লা। আপনি কহিলেন আপনার পুরীর নিবাসী, তাহলে পুরী শহরকে কেতে ভাল পাঁতি? যদি পুরী বিষয়ে আপনার কহবাক সুযোগ মিলে, তবে দুই পদরে পুরী বিষয়ে কন কহবে?
2: পুরী তো জগতনাথ জগন্নাথ।

শ্রোতা বন্ধু গীতটি সহ শেষ করছু আজির হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রমকে। কার্যক্রম শেষে আপনার মানে শুনলে আজ কা গুন্ডা রাজ চলচ্চিত্র গীতটি কণ্ঠশিল্পী সাধনা সরগম এবং অভিজিৎ। কার্যক্রম আপনার মানে শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM রে। পরবর্তী কার্যক্রম প্রচার করছু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর।

0: শ্রোতা বন্ধু নমস্কার, সৃজনী ব্লগিং অ্যাপ প্রায়োজিত সাহিত্য পত্রিকার কার্যক্রম সাহিত্য শ্রদ্ধা পরিসরকু স্বাগত জনাউছি। উপস্থাপনারে মু সংঘমিত্র পট্টনায়ক। কণ আপন জনে ওড়িয়া লেখক? আপন নিজের লেখাকু দুনিয়ার অগণিত পাঠকঙ্ক পর্যন্ত পৌঁছাইবাকু চাহান্তি কি? আপন নিজের কথা তথা স্বর মাধ্যমে নিজ কাহাণী বা জ্ঞান অন্যমানকু শুনাইবা পাই চাহান্তি কি? যদি হ তেবে সৃজনী সহিত নিজের রচনাত্মক যাত্রা এবে হি আরম্ভ করন্তু, যাহাকু আপন প্লে স্টোর রু ডাউনলোড করিপারিবে। শুনছন্তি কার্যক্রম সাহিত্য শ্রদ্ধা, যাহা প্রসারিত হেউছি 103.4 মেগাহার্জ মাধ্যমে। প্রতিথর আমি আমার কার্যক্রম মাধ্যমে আপনার সহ পরিচিত করাই থাও সাহিত্যকু ভালো পাওয়া মানুষ মানক সহিত, শুনাই থাও সেমানকর সৃজনশীলতার যাত্রা সম্পর্কে তথা কিছু কবিতা ও গল্প। তবে আজের কার্যক্রমে আমি ভেটিছু সেইভাবে দুইজন মানুষ যেমন সাহিত্যকু বহুত ভালো পাঁতি এবং সেথিপাই নিজের প্রয়াসে ওড়িয়া ভাষাকু অন্তর্জাতীয় স্তরের এক ভিন্ন পরিচয় দেওয়া গড়িছেন সৃজনী বহু ভাষা ব্লগিং অ্যাপ। ওড়িয়া ভাষার এক বিরাট অভাবকু আখি আগে রাখি লকডাউন সময়ের আরম্ভ হয়েছিল এই সৃজনীর যাত্রা। ভাষার অস্তিত্ব ইন্টারনেট স্তরের বা ডিজিটাল দুনিয়ারে বহুত ন্যূন। যদি এক পরিসংখ্যান দেখিবা তাহলে কেবল 0.1% ডাটা ভারতীয় ভাষায় উপলব্ধ অছি। তেবে এই শূন্যস্থানকু আখি আগে রাখি প্রস্তুত করেছিল www.srujani.in ভলি এক প্ল্যাটফর্ম, যেউঁঠারে লেখক মানে নিজের লেখা তথা অডিওকু বহুত সহজরে ইন্টারনেট প্ল্যাটফর্মে পোস্ট করিপারিবে। তবে চলন্তু কথা হেবা সৃজনীর কো-ফাউন্ডর্স অনুরাগ বেহেরা ও বিশ্বজিৎ দাসক সহ। আউ জানিবা সৃজনী আরম্ভ করিবার কণ থিলা তাঙ্কর উদ্দেশ্য, তা সহিত এহা কিভলি সাহিত্যকু আগুকু নবারে সহায়ক মধ্য হেউছি। তবে চলন্তু উভয়ঙ্কু আম কার্যক্রম পরিসরকু স্বাগত জনাইবা এবং সেমানঙ্কঠারু জানিবা এই সৃজনী বিষয়ে কণ রহিছি সেমানঙ্কর মত আউ আলোচনা মধ্য করিবা। নমস্কার, উভয়ঙ্কু আম কার্যক্রম পরিসরকু স্বাগত।
1: নমস্কার। নমস্কার। জয় জগন্নাথ।
2: জয় জগন্নাথ।
0: প্রথমে কুহন্তু আপনি দুইজন কেমতে অছন্তি?
1: আমি তো বহুত বড়িয়া অছু, আউ এটুকু আসিকি আউ ভাল লাগুছি।
0: তবে প্রথমে প্রশ্ন গোটে মনে আসুছি, আউ মতে শুণুথিবা আম শ্রোতা বন্ধু মানক মনে মধ্যে এক প্রশ্ন আসুথিব যে সৃজনী নাটি কেমিতে আপনা বাছিলে এবং এই অ্যাপ রো না সৃজনী কাহিকি দেলে?
1: সৃজনীর মূল যদি আমি দেখিবা তো তা মানে হচ্ছে সর্জনা। তো সর্জনা যেউথুরু আরম্ভ হইথে তাকু আমি সৃজনী বলি কহু। তো দ্য সোর্স অফ ক্রিয়েশন, তো সেইথুরু আমি সৃজনী নেইথিলু। কাহিকি না ভাষা হচ্ছে গোটে এমিতি মানে আমি কহিপারিবা গোটে বেসমেন্ট বা গোটে ফন্ডামেন্টাল যেউথুরু নেকি কমপ্লিট সভ্যতা চালুছি বা তার প্রক্রিয়া সব জিনিস ভাষার হি আরম্ভ। তেমন ভাষাকু আমি দৃঢ়ীভূত কলে বা মজবুত কলে সবু বর্গরে বা সবু ফিল্ডরে আমি ডেভেলপমেন্ট করিপারিবা। ভাষাকু নেই, ভাষা বিনা কোনোসি জিনিস এক্সিস্ট করেনি। তেমন ভাষাকু যদি আমি মজবুত করুছে তবে সভ্যতা নিশ্চিত রূপে বহুত আগুকু যাইপারিবো। তেমন আমি নাটিকু সৃজনী বলি রাখিলু।
0: আচ্ছা, মানে সৃজনশীলতার গোটে প্রতীক হিসাবে আপনার সৃজনী বলি অ্যাপ্র না দিয়েছিলে। আপনি যেমন কহিলে কি ভাষা হচ্ছে আমার সম্পর্ক যোড়িবার গোটে মাধ্যম এবে সাজে, বহুত সুন্দর কথা। তাহলে এই অ্যাপটি আপন কেবে মানে মনরে কেবে আসিলা যে নাই আমুকু এমিতি গোটে অ্যাপ করিবা নিহাতি জরুরি?
1: 2019 ডিসেম্বর গোটে কাহিনীটি আপনার সহ এটি মু শেয়ার করিবাকু চাইবি। গোটে এনজিওরে মু কিছু ছাত্র মানুষ এবে মধ্য মু সেমানকু এমতি মেটাল কটিং, সোল্ডরিং, রোবোটিক্স এইসবু আমি মানে সে এনজিওরে পিলাঙ্কু সেভাবে শিক্ষা সব দিয়া হুয়ে। তো মু সেটি গোটে ছোট কিরদার মোর সেটি থাকে। তো মু সেটি গোটে ছাত্রকু আমি কাম দেইছিলু যে যেমতি হলিডে হোমওয়ার্ক দিয়া হুয়ে ঠিক সেইপরি কালি সকালে বুঝাইব যে কেমিতি রথযাত্রা বেলকু রথ বনা যায়। তো সিয়ে রথ বিষয়ে বহুত কিছু খোঁজাখোঁজি করিকি সে আসছিলা, আসিকি তারপরে আরদিন আমাকে বুঝাইলা। তারপরে কইলা স্যার এইটা রথ বনেবা প্রণালী তো পুরা রোবোটিক্স ভলিয়া হই, গোটে রোবোট বনেলা ভলিয়া হই আমি রথটি গড়ুছু। তারপরে গোটে কথাটি কইলা যেটা আমার মনকু ছুঁই গলা, সে কথাটি হচ্ছে যে স্যার কিন্তু মতে কোন মো জগন্নাথ মো সংস্কৃতি কো জানিবা পাই গোটে বিদেশী ভাষা জানিবার দরকার কি?
0: আচ্ছা,
1: মু তোকে পচারি তু কইবা কোন চাহুছু? সে কইলা দেখন্তু স্যার

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ করুছু আজির শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। কার্যক্রম শেষে আপনার শুণিলে ক্রেস চলচ্চিত্র গীতটি কণ্ঠদান করে উদিত নারায়ণ এবং শ্রেয়া ঘোষাল। টিউন করছেন আপনার আকাশবাণী পুরী 103.4 মেগাহার্জ মাধ্যমে। পরবর্তী কার্যক্রম প্রচার করুছু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্ররূপ।

শ্রোতা বন্ধু মানে এতে সময় ধরে কার্যক্রম শুণুলে প্রচার কল আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর আকাশবাণী পুরী কার্যক্রম প্রসারণ হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন। শ্রোতা বন্ধু বর্তমান প্রচার করুছু এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রমর 1292 অধ্যায়।

শ্রোতা বন্ধু, আজির এই সাক্ষাৎকারে আমি আপনার পরিচয় করাইবাকু যাওছু এমিতি জনে কলাকার সহিত যাহাঙ্ক পাদচলনরে গুঞ্জি উঠে ওড়িয়া সংস্কৃতির সুগন্ধ, যাহাঙ্কর অভিনয়ের জীবন্ত হুই শাস্ত্রীয় পরম্পরা, যাহাঙ্কর নৃত্যরে জীবন্ত হুই ওড়িশীর আত্মা। শ্রোতা বন্ধু, কহিবা যদি ওড়িশী নৃত্য এক এপরি কলা যাহা কেবল গোটিয়ে নৃত্য নুহে বরং ভাব ভঙ্গী এবং ভক্তির এক সজীব অভিব্যক্তি। সেই পরম্পরা কু নিজ নৃত্য মাধ্যমে আগেই নেওয়া শিষ্টাচার সাধনা ও সমর্পণর উদাহরণ হচ্ছেন আজির আমার অতিথি। আসন্তু তাল লয় ও ভাবর এই সুন্দর যাত্রায় তাঙ্ক সহ যোগ দেবা এবং ওড়িশী নৃত্যর মন্ত্রমুগ্ধকর জগত নিকটকু অনুভব করিবা মধ্য। তেবে আসন্তু আও দেরি নকরি আজির সাক্ষাৎকার পরিসরকু স্বাগত করিবা শক্তি সম্পন্ন পরিডাঙ্কু।

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: শ্রোতাবন্ধু, সময় বর্তমান আজির সান্ধ্য অধিবেশনটিকে আরম্ভ করা এক ভক্তি গীতটিয়ে শুনি। ভজনটি রয়েছে শ্রীচরণ মহান্তিঙ্ক কণ্ঠরে বদ্রী মিশ্রঙ্ক গীতরচনা এবং বিপিন বারিকঙ্ক সঙ্গীত সংযোজনারু।

শ্রোতা বন্ধুমানি শুণুলে ভক্তি গীতটি শ্রীচরণ মহান্তি কণ্ঠে গীত রচনা রয়েছে পদ্রী মিশ্র সঙ্গীত সংযোজনার বিপিন বারিক। শ্রোতা বন্ধু বর্তমান প্রচার করুছ দেশাত্মবোধক গীতটি গুরুকৃষ্ণ গোস্বামী গীত রচনার সমবেত কণ্ঠে সজাই উৎকল কোরাল গ্রুপ।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করুচু ওড়িয়া আধুনিক গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হেউচি 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম উদয় ভারত প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

0: শ্রোতা বন্ধু, মহিলা মানক সশক্তিকরণ পাই আম সরকার কার্যকরী করিছন্তি অনেক যোজনা। আজি জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি। রাজনীতি ক্ষেত্রে দক্ষতা দেখাইবা সহ প্রশাসনিক ক্ষেত্রে মধ্যে নিজের নিপুণতা প্রকাশ করুছন্তি। কহিবাকু গলে আজি নারী সশক্ত এবং কর্মতৎপর, সবুঠি এমানকর জয়গান। তেবে গণতন্ত্রে মহিলা মানক ভাগিদারিতা সম্পর্কে আজি আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি লেখিকা ছন্দা মিশ্র।
1: আমি এমিতি গোটে দেশরে রহুজে, যো দেশরে নারীটিকে পূজা করা যায়। কুহাযায়, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যেউঠি নারীকে সম্মান দিয়া যায় সেঠারে দেবতা মানে বাস করন্তি। আমাকু আশ্চর্য লাগিলে বি সত হেউচি যে আজি যেতেবেলে আমি চতুর্দিকরে নারীকু অসম্মান, নারীর অসুরক্ষতা দেখুছে। পূর্বে যেতেবেলে রামরাজ্য বি থিলা সেতেবেলে রামঙ্ক সহিত সীতা সিংহাসন উপরে বিরাজমান করুথিলে। যেতেবেলে এই কথাটিকু মু পচারিথিলি জনে বিজ্ঞ ব্যক্তিকু, সে কহিথিলে যে এহার কারণ থিলা পুরুষ স্বভাবতঃ কঠোর, কিন্তু নারীটিয়ে স্বভাবতঃ কোমল। তার কোমল ও কঠোর মধ্যরে যে মধ্যম পন্থাটি বাহারে, তাহা এ সংসার এ সমাজ পাই প্রণিধান যোগ্য। মানে কোনসি কথাকু আপন যেতে জোরে মাড়ি বসিবে, মাড়ি বসিকি তাকু টাইট করিকি বাঁধিবে, ধরন্ত গোটে সিতার তার, তাকু আপন যেতে জোরে মাড়ি বসিকি বাঁধিবে সেতে বেসুরা রাগিনী তাধরু বাহারিব। ঠিক সেমিতি যদি তাকু ঢিলা করিকি ছাড়ি দেবে তেবে তাহা বাজি হি পারিব নাহি। সেইভাবে কথা।

শ্রোতা বন্ধু, ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম পরবর্তী গীতটি রয়েছে মু দিবানা তো পাই ওড়িয়া কথাচিত্রর উদিত নারায়ণ এবং অন্তরাঙ্ক দ্বৈতকণ্ঠরে। গীতরচনা রয়েছে অরুণ মন্ত্রীঙ্কর।

শ্রোতা বন্ধু আপনার টিউন করেছেন আকাশবাণী পুরী কেন্দ্র কার্যক্রম প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে বর্তমান শুণুচার ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম কার্যক্রমর শেষ গীতটি রয়েছে ধনরে রখিবু শপথ মোর ওড়িয়া কথাচিত্রর মহম্মদ অজিজ এবং নিবেদিতা দ্বৈতকণ্ঠে।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করুছু আজর ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হেউচি 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সম্বাদ প্রচার করিব আকাশবাণী কটক কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু আপন মানে কার্যক্রম শুনুচন্তি আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হেউচি 103.4 এফএম মাধ্যমে বর্তমান প্রচার করুচু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আম কার্যক্রমর প্রথম গীতটি রয়েছে এলওসি হিন্দি কথাচিত্রর সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালঙ্ক দ্বৈত কণ্ঠরে গীত রচনা রয়েছে জাভেদ অখতরঙ্কর সঙ্গীত সংযোজনায় অনু মল্লিক

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 103.4 এফএম প্রচার হয়েছি হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম কার্যক্রমের বর্তমান শুনে নেওয়া গীতটি হিন্দি কথাচিত্র কুছ না কহরু সান সাধনা সর্গঙ্ক দ্বৈতকণ্ঠে গীত রচনা রয়েছে জাভেদ আখতারঙ্কর সঙ্গীত সংযোজনায় শঙ্কর এহসান লয়।

শ্রোতাবন্ধু, হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রমে বর্তমান শুণিনেবা গীতটি নদীম শ্রাবণ সঙ্গীত সংযোজনার কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক দ্বৈত কণ্ঠে। কথাচিত্র রয়েছে হমহে রাহি প্যার কে।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। বর্তমান শুণুছেন হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমের শুনে নেওয়া গীতটি ক্রিয়েচর হিন্দি কথাচিত্রর বেনিদয়াল কণ্ঠে। গীত রচনা রয়েছে মিথুনকর, তাঙ্ক নিজস্ব সঙ্গীত সংযোজনার।

শ্রোতা বন্ধু, হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রমে শেষক শুণি নেওয়া গীতটি মহাপতি কথাচিত্রর উদিত নারায়ণ এবং অন্যান্য কণ্ঠশিল্পী সমবেত কণ্ঠে সঙ্গীত সংযোজনায় যতীন ললিত।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত কলু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হেউছি 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেসন মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম।

0: শ্রোতাবন্ধু নমস্কার, সৃজনী ব্লগিং অ্যাপ প্রায়োজিত সাহিত্য পত্রিকার কার্যক্রম সাহিত্য শ্রদ্ধা পরিসরকু স্বাগত জনাউছি। উপস্থাপনারে মু সংঘমিত্র পট্টনায়ক। কন আপন জনে ওড়িয়া লেখক, আপন নিজের লেখাকু দুনিয়ার অগণিত পাঠকঙ্ক পর্যন্ত পৌঁছাইবাকু চাহান্তি কি? আপন নিজের কথা তথা স্বর মাধ্যমে নিজ কাহাণী বা জ্ঞান অন্যমানকু শুনাইবা পাই চাহান্তি কি? যদি হ তেবে সৃজনী সহিত নিজের রচনাত্মক যাত্রা এবে হি আরম্ভ করন্তু, যাহাকু আপন প্লে স্টোর ডাউনলোড করিপারিবে। শুনছন্তি কার্যক্রম সাহিত্য শ্রদ্ধা, যাহা প্রসারিত হেউছি 103.4 মেগাহার্জ মাধ্যমে। প্রতিথর আমি আমার কার্যক্রম মাধ্যমে আপনার সহ পরিচিত করাই থাও সাহিত্যকু ভালো পাওয়া মানুষ মানক সহিত, শুনাই থাও সেমানকর সৃজনশীলতার যাত্রা সম্পর্কে তথা কিছু কবিতা ও গল্প। তবে আজের কার্যক্রমে আমি ভেটিছু সেইভাবে দুইজন মানুষ যেমানে সাহিত্যকু বহুত ভালো পাঁতি এবং সেথিপাই নিজের প্রয়াসে ওড়িয়া ভাষাকু অন্তর্জাতীয় স্তরের এক ভিন্ন পরিচয় দেওয়া পাই গড়িছন্তি সৃজনী বহু ভাষা ব্লগিং অ্যাপ। ওড়িয়া ভাষার এক বিরাট অভাবকু আখি আগে রাখি লকডাউন সময়ে আরম্ভ হয়েছিলা এই সৃজনীর যাত্রা। ভাষার অস্তিত্ব ইন্টারনেট স্তরে বা ডিজিটাল দুনিয়ারে বহুত ন্যূন। যদি এক পরিসংখ্যান দেখিবা তাহলে কেবল 0.1% ডাটা ভারতীয় ভাষায় উপলব্ধ অছি। তেবে এই শূন্যস্থানকু আখি আগে রাখি প্রস্তুত করেছিলে www.srujani.in ভলি এক প্ল্যাটফর্ম, যেউঠারে লেখক মানে নিজের লেখা তথা অডিওকু বহুত সহজরে ইন্টারনেট প্ল্যাটফর্মে পোস্ট করিপারিবে। তবে চলন্তু কথা হেবা সৃজনীর কো-ফাউন্ডর্স অনুরাগ বেহেরা ও বিশ্বজিৎ দাসক সহ। আউ জানিবা সৃজনী আরম্ভ করিবার কোন থিলা তাঙ্কর উদ্দেশ্য, তা সহিত এহা কিভলি সাহিত্যকু আগুকু নবারে সহায়ক মধ্যে হেউছি। তবে চলন্তু উভয়ঙ্কু আম কার্যক্রম পরিসরকু স্বাগত জনাইবা এবং সেমানঙ্কঠারু জানিবা এই সৃজনী বিষয়ে কোন রহিছি সেমানঙ্কর মত আউ আলোচনা মধ্যে করিবা। নমস্কার, উভয়ঙ্কু আম কার্যক্রম পরিসরকু স্বাগত।
1: নমস্কার।
2: নমস্কার।
1: জয় জগন্নাথ।
2: জয় জগন্নাথ।
0: প্রথমে কোন্তু আপনি দুইজন কেমতে আছেন্তি?
1: আমি তো বহুত বড়িয়া আছি, আউ এটুকু আসিকি আউ ভাল লাগুছি।
0: তবে প্রথমে প্রশ্ন গোটে মনে আসুচি, আউ মতে শুণুথিবা আম শ্রোতা বন্ধু মানক মনে মধ্যে এক প্রশ্ন আসুথিব যে সৃজনী নাটি কেমিতে আপন বাছিলে এবং এই অ্যাপর না সৃজনী কাহিকি দেলে?
1: সৃজনীর মূল যদি আমি দেখিবা তো তা মানে হচ্ছে সর্জনা। তো সর্জনা যেউথুরু আরম্ভ হইথে তাকু আমি সৃজনী বলি কহু। তো দ্য সোর্স অফ ক্রিয়েশন, তো সেইথুরু আমি সৃজনী নেইথিলু কাহিকি না ভাষা হচ্ছে গোটে এমিতি মানে আমি কহিপারিবা গোটে বেসমেন্ট বা গোটে ফন্ডামেন্টাল যেউথুরু নেকি কমপ্লিট সভ্যতা চালুছি বা তার প্রক্রিয়া সব জিনিস ভাষার হি আরম্ভ। তেমন ভাষাকু আমি দৃঢ়ীভূত কলে বা মজবুত কলে সবু বর্গরে বা সবু ফিল্ডরে আমি ডেভেলপমেন্ট করে পারিবা। ভাষাকু নেই, ভাষা বিনা কোনোসি জিনিস এক্সিস্ট করেনি। তেমন ভাষাকু যদি আমি মজবুত করুছে তবে সভ্যতা নিশ্চিত রূপে বহুত আগুকু যাই পারিবো। তেমন আমি নাটিকু সৃজনী বলি রাখিছিলু।
0: আচ্ছা, মানে সৃজনশীলতার গোটে প্রতীক হিসাবে আপনার সৃজনী বলি অ্যাপর না দিয়েছিলে। আপনি যেমন কহিলে কি ভাষা হচ্ছে আমার সম্পর্ক যোড়িবার গোটে মাধ্যম এবে সাজে, বহুত সুন্দর কথা। তাহলে অ্যাপটি আপনার কেবে মানে মনে কেবে আসিলা যে নাই আমাকে এমিতি গোটে অ্যাপ করিবা নিহাতি জরুরি?
1: 2019 ডিসেম্বর গোটে কাহিনীটা আপনার সহ এটি মু শেয়ার করিবাকু চাইবি।

0: শ্রোতা বন্ধু মানুষ জনাইবা চাহিবি যে আপনার এই আপ্রে নিজ ভিতরে থিবা লুকায়িত প্রতিভা বাহার আনিপারি আপনার চাহুমান নিজের গোটে লেখা লেখা কিন্তু ডায়রি ভিতরে সীমিত রাখি দেখছেন জাঁপারু না কেউঠি তাকে মু মানে পরিবেশন করে পারিবি। তো বর্তমানে আপনার গোটে বহু সুন্দর সুযোগ কহিপারিবা, আপনার প্লে স্টোর কু যাই ডাউনলোড করে পারিবে, আপনার ওয়েবসাইট রে যাই লিখি পারিবে, ওয়েবসাইট টি স্যার কই দিও টিকে।
1: আম ওয়েবসাইট হলে www.srujani.in।
0: আচ্ছা, আপনার সেইটি কু যাই নিজের গোটে প্রোফাইল বনাই পারিবে এবং সেই প্রোফাইলে আপনার ওড়িয়ার নিজ ভাষায় আপনার নিজের যেটা কি আপনার কমফর্ট জোন সেইটি আপনার নিজের কথাটি বহু সুন্দর ভাবে লেখিকি পব্লিশ করে পারিবে, তা সহিত আপনার নিজের অডিও মধ্যে পকাই পারিবে, মানে কহিকি মধ্যে পকাই পারিবে। আসে মধ্যে কমেন্ট বক্সরে আপনার পাখুকু বহু সারা কমেন্ট আসবে, যেতে আপনার আহরি এনকরেজমেন্ট লাগিব যে মু কিছু লেখিছি বা মু ভালো লেখুছি। বহুত বড়িয়া ইনিশিয়েটিভ গোটে। তাহলে আমি এটি পুনি জানিবা সাহিত্য সহিত আপনার সম্পর্ক কেমিতি?
1: সাহিত্য সহিত মোর পার্সোনালি যদি মু কইবি, মু যেতবেলে প্লাস টু সময়রে, তো সেই সময়রে মু বহুত ড্রামা নাটক এই সব স্ক্রিপ্ট সব লেখা লেখা লিখি করুথলি। দেন ধীরে ধীরে ওড়িয়া ইতিহাস ওড়িয়া সংস্কৃতি এই সব বাবদরে লেখিবা পাই ইচ্ছা প্রকাশ হলা। দেন যেতবেলে আমি 2019 মসিয়া যেতবেলে আমি সৃজনী বিষয়রে কাম আরম্ভ করিলু, তো সেতবেলে সাহিত্যর সেই দিগটা গোটে আম্প্লিফাই হয়ে পারলে আপনার কহিপারে কি সেই মাধ্যমে আমি সাহিত্যক ভালো পাওয়া যে লোক পাখ ইজিলি পৌঁছি পারু সে সহ আমি কনেক্ট করে পারু এই বেসমেন্টরে কি এটা খালি গোটে মানে ফার্স্ট যেতবে আমি ইনিশিয়ালি যেতবে নলেজ কথা কইদু হঠাৎ লোক টিকি ইয়ে হয়ে যাতে, কিন্তু সাহিত্য মাধ্যমে আমি লোক হৃদয় পৌঁছবা গোটে মার্গ মিলা।
0: তা বি পুনি যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা বেশি সহজ হয়ে যাচ্ছে, তো পুনি পচারিব চাইবি আপনার বর্তমান টিম্রে কতজন অনেক আউ আপন কেমিতি যোড়ি হলে?
1: তো টোটাল আমার সংস্থায় এবে প্রায় 150 লোক অনেক, তা বাদে আমার যে কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটি অটা প্রায় 12,000 প্লস লোকর অসক প্রায় 15 লক্ষ লোক এই প্ল্যাটফর্মর কিছু না কিছু পড়ি শিখি যাতে।
0: বিলকুল, তাহলে পুনি গোটে প্রশ্ন আসবে আপনার যে অডিও পার্টটা, তো সেথিরে মানে তার কিছু সেমতি লিমিট রয়েছে, ডিউরেশন রয়েছে না নাই, যেতে বড় অডিও হলে বি অপলোড করি পারে,
1: যেতে বড় অডিও হলে বি অপলোড করি পারিবে। আউ অডিও আনিবা পছরে গোটে বহুত ইম্পর্টেন্ট কারণ মধ্যে আছে, ইন্টারনেট, ইন্টারনেট পরে আউ গোটে নয়া মাধ্যম আসিগলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে জেনারেটিভ এআই আপন চ্যাট জিপিটি হলা জেমিনাই হলা এই সবরু কনজ্যুম করছন্তি, সেইটি আপন বহুত সারা অডিওরে বি কন্টেন্ট কনজ্যুম করছন্তি, আউ অডিওরে তাকো আপন কমান্ড বি দউছন্তি, কিন্তু সেটা ইংরেজিরে দেলে কাম দউছি, আমো মাতৃভাষার দেলে কাম দউনি,
0: কাম দউছি বাট সে এমিতি এমিতি ওয়ার্ড কোছে আমি বুঝি
1: বুঝি পারু না। তো যেতেবেলে আমি আমো ভাষারে আমো ভাষা যেতে যেবে যায় সে এআই শিখি পারিবনি সেবে যায় সে আমো ভাষা কহি পারিবনি, তো যদি আমি অডিও কন্টেন্ট অনলাইন বনাইবা আরম্ভ করিবা তেবে যাইকি এআই আমো ভাষা শিখিব আমো ভাষা কহিব তেবে যাইকি এআই আমো ভলিয়া সাধারণ জনতা প্রয়োগ করি পারিবে,
0: মানে তা শব্দকোষরে আমার ভাষা গুড়াক যাইকি স্টোর হব।
1: আউ ভাষা মানে ওড়িয়ার বি অনেক শৈলী আছে, পশ্চিম ওড়িশা যাবে গোটে শৈলী আছে, দক্ষিণ ওড়িশা যাবে গোটে শৈলী আছে, তো কেবল ওড়িয়া ভোকাবুলারি কু রখিদেলে হবনি, আমাকে সব প্রকার শৈলী রখিবা পাই মধ্যে পড়িব।
0: ইয়ার মানে প্রয়াস বলে কহিপারিবি যেমতি আপনি কহিলে সেইটি যদি আমি অডিও পোস্ট করিবা তাহলে সেটা আমার এআই পাখেরে মধ্যে পৌঁছি পারিব, আর তা পাখেরে পৌঁছিলে সেটা আহুরি উন্নত হব আমার ভাষা। তাহলে সৃজনী পাই যদি জনে ব্লগ বনাউছি বা কন্টেন্ট দউছি তো সেমানকু কোন মিলিব প্রতিবর্তনরে বা সেমানে এই অ্যাপরু কিছি আর্নিং করি পারিবে কি?
1: এখানে দুইটা জিনিস মিলিব তাঙ্কু, গোটে প্রথম হচ্ছে কি আপনাকু যে মানে সাহিত্য প্রেমী সেই পাঠক মানে হি মিলিবে সেই শ্রোতা বন্ধু মিলিবে, কিন্তু তা সাঙ্গে যে আপনার যদি গোটে পার্টিকুলার কোয়ালিটি রু বেটার কোয়ালিটি রু আপনার যদি কন্টেন্ট ক্রিয়েট করছেন তেবে আপনার সেই কন্টেন্টটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কু কন্ট্রিবিউট করিবা পাই যদি আপনার সেই আমার সেই ক্যাম্পেইনরে যদি সামিল হবে তাহলে সেঠারু আপনার রোজগার মধ্যে করি পারিবে।
0: আচ্ছা,
1: এন্ড সাথিরে মানে আপনার যেতেবেলে ইন্টারনেট রে পাবলিশ করুচন্তি আপন সৃজনী যেতেবেলে গোটে কন্টেন্ট পোস্ট কলে বা গোটে অডিও পোস্ট কলে আপনার গোটে পাবলিশড ব্লগর বা গোটে ক্রিয়েটর হিসাবে রেকগনিশন পাইবে যেটা আপনার চাইলে আপনার পরবর্তী সময়ের যদি কন্টেন্ট ফিল্ডে আপনার আপনার ক্যারিয়ার বড়াইবা চাহুমান সেটি নিজের প্রোফাইল মধ্যে আপনার শো করে পারিবে সৃজনীর এই পোস্ট গুড়া মাধ্যমে।
2: তো অর্নিং পাই আমি আউ

শ্রোতা বন্ধু, বর্তমান সময় হজাই দেবা নিজক সেই পুরাতনী চিরসবুজ হিন্দী কথাচিত্রর গীতরে। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হেউছি 103.4 FM মাধ্যমে। গীতটি রয়েছে তুমসা নেই দেখা হিন্দী কথাচিত্রর আশা ভোসলে এবং মহম্মদ রফিঙ্ক দ্বৈত কণ্ঠরে মজরুঙ্ক গীত রচনা।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীতটি রয়েছে হসরত জয়পুরীঙ্ক গীত রচনার তুম হসিন মে জওয়ান কথাচিত্র দ্বৈতকণ্ঠে গাইছেন আশা ভোসলে এবং মোহাম্মদ রফি।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। বর্তমান শুণুচার হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আমার সময় বর্তমান শুনে নেওয়া গীতটি তুটে খিলোনে কথাচিত্রর যশুদাস কণ্ঠে কর্ফি আজমি গীত রচনা।

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 103.4 FM প্রসারণ হচ্ছে হিন্দি কথা চিত্র গীতর কার্যক্রম কার্যক্রমে বর্তমান শুণবা গীতটি অলিবাবা আর চালিশ চোর হিন্দি কথা চিত্রর আশা ভোসলে এবং অন্যান্য কণ্ঠশিল্পী সমবেত কণ্ঠে গীত রচনা রয়েছে আনন্দ বক্সী এবং সঙ্গীত সংযোজনার রাহুল দেব বর্মণ।

0: tempo vola. Prendelo, prendelo, amore mio.
1: শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করুছু আজির হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম শ্রীজগন্নাথ ভজনর কার্যক্রম। শুণবা পূর্ব রয়েছে এক বিজ্ঞাপন।

শ্রোতা বন্ধু, শ্রীজগন্নাথ ভজন কার্যক্রমর পরবর্তী ভজনটি রয়েছে বরুণ মিশ্রঙ্ক কণ্ঠরে সুরেশ পরিডাঙ্ক গীত রচনা এবং দীপক কুমারঙ্ক সঙ্গীত সংযোজনার।